0: তোরও দুঃখে কাইলে টাও গো দুখনি কাইলে পেট দুখনি কে দুখিয়াও দুখিয়াও জানি এই বেলা পখালা লাগে হইরান এনে কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে তৈলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে থাকে
1: বুয়া চির নগর্নোস ঝাট্টাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বিশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদো ছ নি তিন জাম বরু
0: হুন্ছ বুয়ারি ল গই আলম সারি গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 98465-64093
3: ওহো হেড স্যার টাড়াইকো সাইড হোকি কসো বেশি শহর জানি ভয়ে সঙ্গেই যাও ভাই
4: কষ্ট ঠ্যাক্কই পার্নুভো হেড না স্যার বিদ্যালয়কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো এসপটক ক্যালেন্ডার পনি ছাপ্নি কুরা ভয়েকো ছ বেশি শহরকো নিউ জনপ্রেমী ছাপাখানামা যাউ কি ভনের নিস্কিয়েকো মত
3: কায়দাকো কুরা গর্নুভো স্যার ম পনি কাহ জানি হোলা ভনের সোচিরহেকো থিয়ে হাম্রো পনি আইডি কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র ছাপ্নু পর্নি গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ
1: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ লংচুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদৈ আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র মেডাল প্রিন্ট কিতাব পত্র পত্রিকা ক্যালেন্ডার আইডি কার্ড ভিজিটিং কার্ড পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ
3: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশি শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চৌক লংজুং সম্পর্ক ফোন নম্বর 066-520-227 মোবাইল নম্বর 98462-49129 র 98461-52091
5: কার্যক্রম স্বাস্থ্য সরকার
6: स्वास्थ्यका हरेक पक्षलाई समेटेर तयार गरिएको सचेतनामूलक कार्यक्रम स्वास्थ्य सरोकार
5: एसजीसीएस नमुना सामुदायिक अस्पतालको प्रस्तुति रेडियो मर्सङ्गी रेडियो चौतारी र रेडियो भोटे उडारबाट एकैसाथ प्रसारण
6: प्रत्येक शुक्रबार बिहान 7:30 बजे
7: के तपाई भरपर्दो आयुर्वेद सेवाको खोजीमा हुनुहुन्छ यदि हुनुहुन्छ भने चितवनको नमुना आयुर्वेद औषधालय तपाईहरुकै सेवामा समर्पित छ यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठिक नभएका नयाँ तथा पुराना रोगहरू बाथ दम ग्यास्ट्रिक अल्सर क्यान्सर धातु पिनास जन्डिस पाल्स पथरी फिस्टुला प्यारालाइसिस मधुमेह जाग्रक्सी छुटाउने औषधि मोटोपन घटाउने बढाउने ब्लड प्रेसर यौन रोग छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ दैनिक दक्ष तथा अनुभवी विशेष ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 98451-39647 र 98111-90610 नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन
8: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज